আরে নমবংসুত গংতগম আরে সুশকপু রংবমসা পুনলেপলেপকা সুরংসা মদনচি তুংকুং তুংলাত আরে আবিদু লুংচংশু লোকাল তেচেত আরেকা বুচসিনি আজুক আজুক রংবমসা পুনল উন আতান থামদন ওথা সংদেত গুন রেম আরিম সোলা আলং ফিয়াতিতকা চংসা থুপে নুসিচান তারজিমুন চেত নিমু টকচে আগিয়াব গুন রেম

hepmo yakthong thimbekmo lamdan taknu emba tummui hepmo huksogen chibakang siwaru medium wave nansing nechi thibong ang tuksi nusi meter hansing thik nansing lis yang lisikil horsden kankandok ing sebung himlo allo kanchanjanga fm ren nansing tikang sumsi mega hertz lam patara pata yamo kon thimbe in khemmanen lagi chat yuktulam air app download chokmang abangi munlocking hepmong khemma suke deppa wa আইন নাজিরতংবে হ্যাচিং নেছি নিবং আং তুকসি অন তংবে জুন লাবান ইয়েনিত নিবং সেনছেন বা ইয়েনলো আলো ইংসেবং হিমবা মুকলাপিসি ইউনংবা ঙাসি মুক্তে আল্লা ইয়েনহক বা হেকে নুসি চান ইয়াকথং থিমবে হেকসিন এন বা থিমবে হেপমো কাকনু তগি তেঙ্গপি বা ইংঘং খেন এ গং সাম্মিগেন সামলো নু খেমলা বা মাসেন লুম হেপমো ডব্লুটি তুতু ওমাং ইয়াকথং নু নিংসা ইসোম তাজেং লারুং বেন তোনছুং চৌং ল থিমবেরিন কুজুছিং চৌগুং কন কানদক ইং সেবুং হিমলো আল্লা তেঙ্গপি বা ইংঘং বুদিদাস পন্ধাকলাম খেপসুম তুমফু জার্নালিস্ট সমিট টাইমস রেন সকলিং ধো পা তুতু পুরেন তামং কেদাবা ইয়েনিত লিসি জুলাই হ্যাচিং নেছি নিবং আং তুকসরে ইয়ামা রেন গঙ্গা প্রসাদ প্রধান জার্নালিজম থুমগো হ্যাচিং নেছি নিবং তুকসিলাম নাজম মেতুবা ওয়া থুপেচেন ইসিক তুতু তামং রে থাঙ্গেন সো বা ইয়রিক তংবে তগি নু জার্নালিজম হেপমো লকফা কেতুবে মো নাজম থুমগো মেবরুবারু কন থুমগো ইন রেন গঙ্গা প্রসাদ প্রধান রেন নানজিং থিক নুকি পাং ঙাশি সওয়ান ওয়ান থিম্বে রেন রানীপুল বা তংজেম থিম্বে মুহুকসো তাঙ্গিং মেমেতুবা ওয়া হেকেরি কে পি এম শ্রী ইউফো থো থাংসিং নিসামহিম বোজঘারি বা থো হাকলুং শিকসাম্বা গোপাল প্রকাশ ধাকাল সাপসক লেপসাং ইয়রি লাকফা কেতু আং বা বেলে রেন গঙ্গা প্রসাদ প্রধান সাপসকি বা সেবা থুমগো হ্যাচিং নেছি নিবং নং তুকসি তংবে লাম নাজম মেতুবা ওয়া সুকিম খামগু এবাংহিম লাম কেরণবা ইংহিক ওয়া ইসি খামগু এবাংহিম হেপমো কেদাবা ইয়েনিত নিবং আং ফাংসি জুন হ্যাচিং নেছি নিবং আং তুকসি তানাম থিক থিক মুকিলে প্রসিডিউর অ্যান্ড কন্ডক অফ ল্যাংসং সুকিম এবাংহিং লোবাঘিম কান্দক ইয়ংগুম সিক এম হ্যাচিং নেছি নিবং আং তুকসি লাম হ্যাচিং নেছি নিবং আং নুসি তংবে খারাপা ইয়ংসালি ইয়াজুমলুং মেয়ুংবা ওয়া খোমনা ইং ইসি সুমসি জুলাই হ্যাচিং নেছি নিবং আং তুকসি ঙাশি ইয়েন কেম বা ইয়াজুমলুং খামগু এবং হিমেমো কেবং বা ওয়া ইয়মো তিমিক লেমিয়া থোবো নু খামগু ইউফো থোবো ওয়ে ওয়ে ইয়াম্বি হেপমো পরঙ্গা আং কেবং বা ওয়া খল্লে চুগুলে কেবেক পা ইয়েনিত ঠিকনে জুন হ্যাচিং নেছি নিবং আং তুকসি রে ইয়ামা কেলম বা ইংদত সাপলা ইসি কেরেক লুমিহাং পামিহাং তানাম ঠিক ঠিক মুখ কিলে তগি চুম্মা লরি ইং মেব্রুসি আং ওয়া ইয়াংদুম নু সয়ং নোয়া লক সুকিম ইউফো লাম্পেওয়া ইং মেজোগু ইসিক মিমা কুসং দিল্লি হেপমো স্ট্রেন টেরিটোরি ইয়ংধুম ওমেত সেওয়া খামগুবা লুমিহাং তুতু জিটি ঢুঙ্গেল তুমিবা তুতু ফুরব রিংজিং শেরপা মিশন ওন্ধাকপা ডক্টর বিকাশ প্রধান ইয়াকপংগে মিশন ইয়ংধুম এইচ এম এ ডক্টর অনিল কুমার যাদব ওন্ধাকপা ইয়াকপংগে অর্গেন নু টিস্যু ট্রান্সপ্লান্ট ইয়কচুম এন ও টিটি ও সি নু কিডনি ট্রান্সপ্লান্ট সেবা সুকিম খামগু হেপমো ইয়ুংদং সামদং তাজেন খাবোন মেজুগং ওয়া চুমলুং রে সুয়েম হেপমো ডক্টর যাদব রে সুকিম ইউফোর ও খামগু মো ইয়াংদুম ওমেদ সেবা ও থোবো চৌগ্র ইয়াকপা পানহা হাংনা তন্দুর পাতু এন ও টিটি ও লামথে দে চোবেন হারেন চাহাবা পং আনিকে পি আসিগে খেন অগস্ট হ্যাচিং নেছি নিউ তুকসি লাম খিহিক সিং বা কিডনি ট্রান্সপ্লান্ট সেবা লাগি লরিক মেতুসিয়াং ওয়া ইয়াংদুম লুমিহাং খামগু বা সুমিহাং রেকু ইং সাম নু খামগু বা টেনশন লাগ ইয়ুংদং চুবা পান হা ডক্টর যাদব চেকটং ওয়া এন ও টিটি ও রে নিম কুভা সিং খামগু ইয়াংদুম নু সয়ং ও লক কেবি বা হকটং ওয়া আইন পাকিউ থুম হেপমো মুভ টু ইনহ্যান্স টেনসা লকলা হা রেন আলো কেবং লকিয়াকা স্পেশাল ইন্টেনসিভ রিভিজন এস আই আর হ্যাচিং নেছি নিবং আং তুকসি ইলেকট্রোল রোলস থুম সেকসিং সোহাংমিং পাকিউ রেন এস আই আর তেনসা সোয়া লাদা থুম কুদিম হেক ইয়াম মেজুগং ওয়া থিম্বে রেন লক ইসি তেঙ্গপ হেপমো লাদা লামদিক লাম এস আই আর হ্যাচিং নেছি নিবং আং তুকসি ইংসুম ওয়া সোক তারাফ ওয়ে ইয়মো বুথ লেবল অফিসার্স হা ইয়মো এ থিমসক ইন হিম হিম ও তকম্মা আং হুংমা পোসাম পি মাসি কেরবা ওয়া আইন সোয়া থিম্বে হেপমো তেনসা হা রিভাইজিন এগং ইলেকট্রোল রোলস ড্রাফট থুপেট কেবং বা পানং মেজেক তুসিয়াং ওয়ে আইন সোয়া থিম্বে রেন কুহেক সিং জ্যাম হেমো লাদার হেক সিন লামদিক ডিএসি পাকিউ মেবো খের পাচে খানি রোরে থাং রিনক আরেটার দালাপচেন রংলি নু
পদমচেন কাপলিং মেজুগুয়াং ওয়ে কন এসআইআর থিমসকিন হুংমা কুনুম ইয়ানিত নিবং আং ইয়েছি জুন হ্যানচিং নেছি নিবং তুকসি খারাক ওয়া লরি ইং।

সঞ্চমান ইয়াকথংলেক উইক লাহেব মন্নেসে পনৌবা সামিগেন সামলো আঘেপসং লছে চুরে আল্লানি ভগ্র ডব্লিউটি সিকিম পুলিশ হেডকোয়ার্টার মো ইয়ামজোবা তুতু ওমহাং লিম্বুনু নিংসা ইসোম থামিং ওয়্যারলেস কমিউনিকেশন ব্রাঞ্চ।

0: ফলেশন আগত পঙ্গু তেলি হাফাকারো ফলেশন আগত পঙ্গু তেলি হাফাকারো ফলেশন
1: yemle kusun le chugule konsamigen samlo in kak toma mesuk tumben alokharak aghepsum labache nusi chan yakthung thimbe alokomo ingse bung himba mukla pisi yundongba nga si mukteng sumbong pe mukpek ma ite khalle chugule yakthung thimbe in kop moi chut inga en bat thimbe oro ba buidas pandhakang kop mulam tandi kharak lagi semui naka alla kon thimbe egang pangen minto muden thimbe heksun ma yorip wa kon kandok ingse bung himlo semui sewaru nusen
2: কুজু জাম্বো দি লুংঠি খা গাতোই ফাঁকা গাছি লুংঠি লিম সন্দি জু এপে ফমগিনে ফারসুম লিঙ্গে থাম চেগম বুলো গাছি ডিনজং লোপে পঙ্গেন মিন্তু লিম দি নাশা গাছু সুদোই সিংঘি লিঙ্গে দিচুগি গাছি লিম দি সেন জিম্পোয়ি মিডিয়াম ওয়েব কি মিটো নিজা চুকসুম থাং চুজো টুকচুরে দিন কিলো অ চিকতং জিপিয়া জি থা এফ এম খাচেন সিঙা গ্যাদ সুম মেগাওয়াট থা লাকপর নিউজ অন এ আই আর এপস লিগু দিয়া সিংঘি লিঙ্গে দিচুগি লিম দি সেন জিম্পোয়ি থারিং রেজা পেম্পোয়ি মিতা লয়ে দাওয়া আপে ছে টুক ই ছিলিং ইত খেচি টু লয়ে দাওয়া টুপে ছে খেচি ইন গাছি লুঠে খা গাঁতু গে ছুঁচু খরলো থেঞ্জি না তত ফিছাম জি ছুঁচু গা দু কর্মা সুমচু লেপসা তা থারিং গে লেম গবাম চুকসি মেনলাম থাপ গে থুচেলে।

0: गर्दै यसको रोकथाम नियन्त्रण पुनर्वास तथा जनचेतना अभिवृद्धिका उपायहरूबारे छलफल गरिएको थियो। साथै जिल्लामा लागू औषध दुरूपयोगको अवस्था तथा रोकथामका लागि भएका पहलबारे नयाँ जानकारी पनि जिल्लापालले लिनुभएको थियो, जसमा जिल्लाभरि लागू औषधको उच्च जोखिममा रहेका 10 संवेदनशील क्षेत्र पहिचान गरिएको जानकारी समितिका अन्य सदस्यहरूले दिएका थिए। यसबारे थप जानकारी लिँदा लागू औषधमा संलग्न व्यक्तिहरूलाई नियन्त्रणमा लिएर पुनर्वास केन्द्र पठाइएको साथै जिल्लाका विभिन्न स्थानमा गाँजाका बिरूवाहरू उखेलेको जानकारी प्राप्त भएको छ। यसका साथै रामम चेकपोस्ट एनटीपीसी बुदाङ र नयाँ बजार अक्कर पुल क्षेत्रमा निगरानीलाई सुदृढ बनाइएको जानकारी पाइएको छ। सुन्दै हुनुहुन्थ्यो जिल्ला समाचार पत्र, अब यसलाई लेप्चा भाषामा सुन्नुहोस्।
1: विष्णु के छेत्री नन चाण्डिक माथोबु सोरेङ ल्याङदेसा ल्याङदे सुक गुनरेम समसो निमो आलोङ गोडेङका रुङमिलोम सेनाङ ओ ल्याङदेसा सुतलुन আরেতনকা চান্ডি খুনবাম্বু নিম থোপে আরেরেম লুংথন সং থোপে আরেসা কৃছকদন রুংসর রুংসর কছক পং দেবছলং টুজুম থোবাম্বু নিবুংম থোপে আরেকা গুলন নুংসা লিউকা রেঞ্জংসা গুলন কৃথাক প্রেম সিং তামং নন আকা লিউনং শিবু নিম উন কুরছক আরেসা শ্রীদকপন সোরেং ল্যাংদেসা ল্যাংদেপন রেন দিরা সুবেদি নন্লা ছিজংবু নুংসা লিউকা আকা লেনংশুবু নিবুংম থোপে আরেসা সজগবু সুকনিম লাটবু নুমকুম লাবু সা ছ কতি সামথাপচং গুলন কুরথাক নন্লা আকা লেনংশুবু নিম থোপে আরে রেম লিউলং লাবু আরেসা পুটবু ছ কতি নেতাপ সুকনিমচং সোরেং চাকিউং দমথ সা শ্রীদকপন রেন আদিত্যা গোলেসা গুলন লটকা চম থোপু টুজুমকা সোরেং ল্যাংদে পবারসা মিমংসং সা ছলোত নিবং থম টুজুমকা আরে থোপে রেম লুংথন সংগনসা গেননি দাবু তনপ্লং রিংফ্লট মাতবুংম থোপেকা রিংমমলত লুংতেন বোম অন লুংতেন আলোকসা পংপেট পং নি দাবু তনপ্লং থোপে আরেসা কৃছকসা গানংপন রচনি পেগা নন সুংথবু নিবুংম গ্যাকারসা দমক্যব গেন্দক ছক নন জিং থবু এসআইআর পেয়ুক রেঞ্জং পবারসা ল্যাংদে পংকা হেপকা সোরিং ল্যাংদে কালা পুটবু লাবু সা ছ সামথেপ লম জিং থবু নিবুংম ল্যাংদে পবার সা দমক্যব গেনবু সং রেম এসআইআর পেয়ুক আরেকা আকা লেবু ওয়ং সোরেং সা ল্যাংদে পন্দিরা সুবিদি নন সুংথবু নিম রেনন বিএলও সং নন লিলি পংকা নং ন এনুমেরেশন ফর্ম ছুগু দমক্যব বু সং রেম রিট বাম্বু নিম উন লাটবু লাবু আরেসা ছ নেথেপ কক সংতে পেয়ুক আরে রেম লুংছং গাদ ময়ং সুংথবু নিম উন ইয়মকলা বু নংথবু নিম
2: 30 May 2026 দেখি এসআইআর প্রক্রিয়া সিকিমকা অরু জিল্লা জস্তে সোরেং জিল্লা শুরু ভয়েকো ছ র এস প্রক্রিয়া অন্তর্গত হাম্রো বিএলও হরুলে হাউস টু হাউস ভিজিট গরের ইনুমেরেশন ফর্ম ডিস্ট্রিবিউশন গর্দৈছন র ইয়ো লগভগ লগভগ হাম্রো পুরা ভইসকেকো ছ অব এসকো অগাড়ি আউদো 28 May 2026 সম্ম ইয়ো প্রক্রিয়া সক্নু পর্নে ছ র অব আউনি দিন মা চাই উহারলে ফর্ম বাঁড়ি সকেকো ফর্ম ফেরি ফিল আপ গরের মতদাতা
1: সোরেং ল্যাংদেসা বিএসসি রুরবর কমপ্লেক্স কা লাবো আরেসা পুটবু ছ কতিলম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেঞ্জং সা ডিজিটাল ফিউচার পেতন রেম লিয়লং সুকনিমিয়ত লাভজং আলাপ থোপে রেম লুংছংবুংম থোপে আরেসা জিকাপ্রি মিমং সা হেন্তপ রেম জুংথ লমিউলম নতংচিন জুকসংগম থোপে সা অগজিং চুমছত কা গুলনগানং সা স্টাফ অফিসার রেন সনি খারেল রেঞ্জং জুং সা রুংসর রুংসর বংছি সা গেন্দকসং ল্যাংতেনমু সং উনছো অংসংন আকা লেবুংথম থোপে কা তদরিং ছক থোলং ল্যাংদেপন দিরা সুবিদি নন সুংথোবা জুংক্যপ লত লমিউ কা পুমতংলত অনথামগিউ আল হেনথপ সো শঙ্কা লুং ইট সিবু গেন্দন শীত আরিম যুগথবু নিম উন লাভজং পেয়ুক আরে কা আকা লেবু সংনন এ আই সা আয়ংচেন ইয়েন্তন লাভ সিবু নিময়ং ল্যাংদেপন নন সাকতপ হুনংথবু নিম আলো তচত কা এ আই সা বদেতবু গংছিম ইয়েন্তন উন আরে সা জুথা পং সা তনচেনবু আরিং প্লং রেন খারেল নন রিংফিয়ট মাতবুংম লাবু আরেসা দো পুটবু ছ তরক সা সকিম চং ডিএসসি সোরেং সা ভিডিও কনফারেন্সিং হল কা ল্যাংদে রথক नेरोटिक्स का छोलुत मिछोक एनकोट सा तन का लवो सा तुजुम रेम लुंगछोंग बुंगमो तुजुम रेम ल्यांगदेपन उन एनकोट सा ख्रीदोकपन रेमदिरा सुबिदिन लुंगदिक बुंगमो तुजुम अरेका ल्यांगदे नोंग का ड्रग अब्यूज पेयुक रेम गेशोंग उन अमन जुक लुंग लेंतो बुसो लुंग अरे तन सक्यम बीशोंग तुजुम का कृछोक बेक रुंगपेत उन लोबिल हुनबुंग थोमो उलुमदो ल्यांगदे नोंग कला ड्रग अब्यूज सोंग सा टेन वल्नरेबल हाई